মেঘনাদের মৃত্যু রাবণের হৃদয় চূর্ণ করেছে। তদুপরি রামের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত হয়ে তস্করের মতো রণক্ষেত্র থেকে তাঁকে পলায়ন করতে হয়েছে। পরপর এই দুটি ঘটনাতে ক্ষোভে, দুঃখে, অপমানে তার সর্বাঙ্গ যেন আগ্নেয় পর্বত। তার সেই ভ্রুকুটি কুটিল দৃষ্টির সামনে ভয়ে কেউ দাঁড়াতে সাহস করছে না। মহাক্রোধে উন্মত্ত রাবণ

0: খড়গ হাতে অশোক কাননের দিকে ছুটে চললেন। তার সকল সর্বনাশের মূল ও সীতাকে আজ বধ করবেন। তখন মন্ত্রী সুপার্শ্ব তার পথ রোধ করে বললেন,
1: এ কি করছেন মহারাজ? মহর্ষি বিশ্বশ্রবার পুত্র আপনি, বেদজ্ঞ, ব্রহ্মচর্য ব্রত স্নাত ব্রাহ্মণ, কেন ধর্ম বিসর্জন দিয়ে আপনি স্ত্রী হত্যা করতে যাচ্ছেন? এই ক্রোধ আপনি রণক্ষেত্রে রামের বিরুদ্ধে প্রকাশ করুন। এমন হীনমন্য কাজ আপনার চরিত্র বিরোধী মহারাজ। আসুন, আজ অমাবস্যায় আমরা আবার বিজয় যুদ্ধে প্রবৃত্ত হই।
0: সুপার্শ্বের কথায় রাবণের চৈতন্য হল, ক্রোধ প্রশমিত হল। যুদ্ধযাত্রার জন্য সৈন্য সমাবেশের আদেশ দিয়ে নিকুম্ভিলায় ভদ্রকালীর মন্দিরে দেবী অর্চনার জন্য প্রস্থান করল।

0: আবার রণস্থলে ফিরে আসছেন রাবণ। দূর থেকে দেখা যাচ্ছে রথচক্রে ধুলি সমন্বিত আকাশ, তার মধ্যে আহত ভুজঙ্গের মতো তার রথের পতাকাও ক্ষিপ্ত আক্রোশে হাওয়ায় উঠছে। রাবণ রথে আরূঢ়, কিন্তু রাম সামান্য পদাতিকের মতো যুদ্ধ করবেন কেন? দেব রাজেন্দ্র তখন রামের জন্য তার নিজের রথ এবং সারথী মাতলিকে প্রেরণ করলেন। সূর্যের মতো তেজদীপ্ত, বৈদুর্যমণ্ডিত, হেম শোভিত সেই দিব্য রথ বিজয় পতাকা উড়িয়ে রামের কাছে এসে দাঁড়াল। মাতলি তাকে বললেন,
1: অরিন্দম, দেবরাজ ইন্দ্র আপনার জন্য এই বিজয় রথ পাঠিয়েছেন, সঙ্গে দিয়েছেন ইন্দ্রধনু, অগ্নিকবচ, আদিত্য স্বর আর বিমলা শক্তি। এবার আপনি রথে আরোহণ করে রাবণ বধ করুন।
0: রাম ইন্দ্রের রথকে অভিবাদন ও প্রদক্ষিণ করে আরোহণ করলেন। শুরু হলো দ্বৈরথ, রাম রাবণে ঘোর যুদ্ধ। রাবণের যত দৈব ও গান্ধর্ব অস্ত্র, রামের সর্প ও গরুড় অস্ত্র একে একে নিষ্ফল হয়ে গেল। সহসা নিষ্প্রভ হল সূর্য, তার চারদিকে দেখা দিল কৃষ্ণমণ্ডল, ধূসর আকাশে ধূমকেতু আর কবন্ধ ছায়া, অন্তরিক্ষে অশুভ রাহু গ্রাস। রাবণের প্রলয়ঙ্কর আক্রমণে রাম বিচলিত হয়ে পড়লেন। অগ্নিবর্ষী পর্বতের মতো রাবণ রামের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন অষ্টঘণ্টাযুক্ত এক মহাশূল। ইন্দ্রদত্ত বিমলা শক্তিতে সেই শূল প্রতিহত করে রামও বিপুল বিক্রমে স্বরবর্ষণ করতে লাগলেন। সেই স্বরাঘাতে রাবণ ক্রমশ হীনবল হয়ে রথের মধ্যেই মূর্ছিত হয়ে পড়েছেন দেখে রাম অস্ত্র সম্বরণ করলেন। রণক্লান্ত শত্রুকে তিনি আঘাত করেন না। মূর্ছিত রাবণকে নিয়ে তার সারথিও তখন দ্রুত রণস্থল থেকে রথ অপসারণ করলেন।

0: এদিকে এই মহাসমরে রামও পরিশ্রান্ত হয়ে পড়েছেন দেখে অন্তরীক্ষ থেকে ঋষি অগস্ত আবির্ভূত হয়ে বললেন,
1: হে মহাবাহ, শত্রু জয়ের এক অমোঘ মন্ত্র তোমাকে দান করছি। এই আদিত্য হৃদয় মন্ত্র তিনবার জপ করে যুদ্ধ করো, জয় তোমার নিশ্চিত হবে।
0: শ্রীরামের কানে কানে সেই মন্ত্র দান করে অগস্ত অন্তর্হিত হলেন। রাম তখন আচমন করে শুদ্ধাচারে সেই মন্ত্র জপ করলেন। মুহূর্তেই তাঁর সব ক্লান্তি দূরীভূত হল। হঠাৎ লঙ্কার আকাশে সূর্যের আলো রক্তের মতো লাল হয়ে গেল। রাবণের চোখে সেই সূর্যরশ্মি নানা বর্ণে ঝলসে উঠছে। যেখানেই পা রাখছেন রাবণ, সেখানেই মেদিনী কম্পিত হয়ে বিদীর্ণ হচ্ছে। অগ্নিশিখার মতো দমকা বাতাস এসে তাঁর দৃষ্টি অন্ধ করে দিচ্ছে। রাম তীক্ষ্ণ স্বরে রাবণের মুণ্ডচ্ছেদ করলেন, কিন্তু স্তম্ভিত হয়ে দেখলেন, যতবারই মুণ্ডচ্ছেদ করছেন ততবারই নতুন মস্তক নিয়ে রাবণ অট্টহাস্য করছেন। তখন বিভীষণ ছুটে এসে বললেন,
2: মহারাজ শুনুন, শুনুন মহারাজ, ব্রহ্মার বরে রাবণের নাভিতে এক অমৃত কুণ্ডল আছে, সেই নাভি কুণ্ডল ছেদন না করলে রাবণ বধ হবে না।
3: অরিন্দম, তবে অবিলম্বে সেই নাভি কুণ্ডল ছেদন করে আপনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন।
0: রাম তখন এক বাণে রাবণের নাভি কুণ্ডল ছেদন করে বজ্রসার ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র তুলে নিলেন। ব্রহ্মদত্ত সেই সায়ককে প্রণাম করে বেদ মন্ত্র উচ্চারণ করলেন,
4: যস্য বাজিষু পাবনা ফলে পাবকা ভাস্করৌ শরীরমাকাশয়ময়ং গৌরবে মেরুমন্দরৌ।
0: সেই বৈদিক মন্ত্র পাঠের পর রাম সেই মহাবাণ নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ বজ্রাহত পর্বতের মতো রাবণের মৃতদেহ সশব্দে রথ থেকে ভূতলে নিপাতিত হল। আকাশে দেবদুন্দুভি বেজে উঠল, দিব্য গন্ধ সুখস্পর্শ মঙ্গল বায়ু প্রবাহিত হল, বানর সেনার কণ্ঠে উঠল তুমুল জয়ধ্বনি। রাবণকে নিহত দেখে শোকে মুহ্যমান বিভীষণ অঝরে বিলাপ করতে লাগলেন,
2: হে মহাবীর প্রবল প্রতাপ দুর্দণ্ড অগ্রজ আমার, মহার্ঘসহ্য ত্যাগ করে কেন তুমি আজ ভূমিশয্যায় শায়িত দেব? কেন আমার হিতবাক্য তোমার রুচিকর হয়নি তাই আমাকে ত্যাগ করেছিলে? কিন্তু আজ তো আমার আশঙ্কাই ফলবতী হল, তোমার প্রয়াণে আদিত্য অস্তমিত, চন্দ্র তমসাবৃত, অগ্নি নির্বাপিত, কর্মপ্রবৃত্তি নিরুদ্যম হল। তোমার মৃত্যুতে আজ বীর শূন্য হল স্বর্ণলঙ্কা।
4: রাক্ষস রাজ বিভীষণ,
2: রাজন,
4: রাবণ তো ক্ষত্রিয় ধর্ম পালন করে বীরের মতো সম্মুখ যুদ্ধে প্রাণ দিয়েছেন, তিনি অবশ্যই বীরের সদ্গতি লাভ করবেন, তার জন্য শোক করা উচিত নয়। এখন তার অন্ত্যেষ্টি ক্রিয়ার আয়োজন করো।
2: মহারাজ, রাবণ পরস্ত্রী পীড়ক এবং সর্বলোকের অমঙ্গল কারক ছিলেন, গুরুজন হলেও তাই তিনি আমার পূজনীয় নন। আমি এর সৎকার করতে পারি না, আমি জানি লোকে আমাকে নৃশংস বলবে।
4: মরণের পরে আর কোনো শত্রুতা থাকে না বন্ধু, রাবণ যেমন তোমার স্বজন তেমনি মৃত্যুর পরে এখন তিনি আমারও আত্মীয়। ধর্মানুসারে তুমি ওর অগ্নি সংস্কার করো, তাতে নিন্দা নয়, জগতে তোমার যশ লাভই হবে। ওম শান্তি শান্তি শান্তি।
0: রাবণ বধ হয়েছে, লঙ্কা অধিকৃত হয়েছে, রাবণের অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন। বিভীষণ এখন লঙ্কার সিংহাসনে অভিষিক্ত, কিন্তু রাম তো এখনও লঙ্কায় প্রবেশ করেননি, তিনি এখনও রয়েছেন সেই সুবেল পর্বতের সেনা শিবিরে। কী করে বলা যাবে যুদ্ধ শেষ হয়েছে? বিজয় উৎসব দূরে থাক, বিজয়ী রামের ঠোঁটে হাসি নেই কেন?

0: কেন তার বুক থেকে সন্তপ্ত দীর্ঘশ্বাস পড়ছে? এই কি বীরের চেহারা? বাইরের যুদ্ধ শেষ হলেও মনে হয় যেন তার অন্তরে তখনও চলেছে অদৃশ্য আর এক প্রাণান্তকর যুদ্ধ। রাম জয়ী হয়েছেন, কিন্তু যার কারণে এই যুদ্ধ, সেই সীতার নাম মুখেও আনছেন না কেন? দুশ্চিন্তা, দ্বিধা, সংশয় এই সমস্ত নিয়ে কাতর হয়ে আছেন, যেন কি করবেন ভেবে পাচ্ছেন না। রামের এই দ্বিধাদীর্ণ সংশয়াপন্ন বিমর্ষ অবস্থা কিন্তু বিচক্ষণ হনুমানের দৃষ্টি এড়াল না। তিনি ইতস্তত করে সসংকোচে রামকে বললেন,
1: মহারাজ, যার জন্য আমাদের এই যুদ্ধের উদ্যোগ, যিনি আমাদের সমস্ত কর্মের ফলস্বরূপা, সেই জনকনন্দিনীর সঙ্গে এখন আপনার সাক্ষাৎ হওয়া উচিত। তিনি আকুল নয়নে আমাকে বলেছেন, আমি আমার স্বামীকে দেখতে চাই।
2: উনি এই কথা বলেছেন, তাই তো? উত্তম, তিনি যদি আমার দর্শন চান তাহলে বিভীষণকে বলো তিনি সীতাকে যেন শিরস্নান করিয়ে দিব্য অঙ্গরাগ আভরণে ভূষিত করে নিয়ে আসেন এখানে।
1: শিরস্নান করিয়ে?
2: হ্যাঁ হনুমান, তেমনই আমার অভিলাষ।
3: না রাক্ষসরাজ, আমি শিরস্নান না করি আমার স্বামীকে দেখতে চাই।
4: দেবী, আমি বলি কি, আপনার স্বামী যেমন বলেছেন আপনার সেই মতো কাজই করা উচিত।
3: বেশ, আপনাদের সকলেরই যদি এই অভিমত হয় তবে আপনাদের ইচ্ছাই পূর্ণ হোক।
4: শর্মা, দেবীকে স্নান করিয়ে স্বামীর কাছে যাবার উপযোগী করে মহার্ঘ বস্ত্রালঙ্কারে সাজিয়ে দাও, আমি শিবিকার আয়োজন করি গে।
0: রাম ভাবছেন সীতার কথা, যার প্রেমের কাছে তার জীবন কিংবা অযোধ্যা তুচ্ছ, সেই পুণ্যবতীকে রাক্ষস হরণ করেছে, তার পবিত্র অঙ্গে সেই কামুক হস্তের কুরুষ স্পর্শ লেগেছে, নিজের অধিকারে পেয়েও কি রাবণের মতো স্বেচ্ছাচারী লম্পট তাকে অপবিত্র করেনি? তাই মানুষের অজ্ঞানতা দুর্বলতা থেকে সম্পূর্ণ মুক্ত হবেন কি করে? বিভীষণ এসে জানালেন সীতা এসেছেন।
2: কোথায় তিনি?
4: আগে অদূরে শিবিকায় অপেক্ষা করছেন।
2: বৈদেহীকে আমার কাছে নিয়ে এসো।
4: এখানে?
2: হ্যাঁ।
4: আপনি যাবেন না?
2: না বিভীষণ, তুমি তাকে বলো প্রয়োজন মনে করলে তিনি যেন এখানেই আসেন।
4: কিন্তু মহারাজ, কৌতূহলী জনতার ভিড়ে এই স্থান দুর্গম হয়ে উঠেছে, তাহলে কি অবিলম্বে তাদের সরিয়ে দেবার জন্য প্রহরীদের আদেশ দেব? কেননা সকলের দৃষ্টির সামনে দিয়ে মহারানীর এইভাবে আসা যে সম্ভ্রমের হবে মহারাজ।
2: না বিভীষণ, বিপদে দুর্দশায় যুদ্ধে কিংবা যজ্ঞে অথবা স্বয়ম্বর সভায় নারী লোকসমক্ষে উপস্থিত হলে অসম্ভ্রমের হয় না, দোষনীয় নয়। সীতা এখন বিপদ আর বিপর্যয়ের মধ্যে তিনি আতিপাত করছেন, তাই শিবিকা থেকে নেমে এই জনসমক্ষে পদব্রজে আমার কাছে এলে তার অমর্যাদা হবে না।
0: সীতা সব শুনলেন, দুঃখে লজ্জায় অপমানে যেন নিজের শরীরের সঙ্গে মিশে গিয়ে বিভীষণকে অনুসরণ করে অসংখ্য কৌতূহলী জনতার মধ্যে দিয়ে অধোমুখে নতচক্ষু হাঁটতে হাঁটতে রামের সামনে এসে দাঁড়ালেন। রাম দেখলেন সীতাকে, মন্দিরের পবিত্র প্রদীপ শিখার মতোই তিনি স্নিগ্ধ উজ্জ্বল, কিন্তু রামের মনে তখন লোকাপবাদের ভয়, তাঁর হৃদয় দ্বিধা বিভক্ত, প্রেমের আকুলতায় তাঁর হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, অথচ অবচেতনে রয়েছে এমন এক ঘৃণ্য সন্দিগ্ধতা, নিগূঢ় এক যন্ত্রণা যা জটিল, যা জীবন বিনাশী। দ্বিধাগ্রস্ত কণ্ঠে রাম

0: করলেন।
1: ভদ্রে তোমার মঙ্গল হোক, আজ শত্রু বিনাশ হয়েছে, আমার শহীদগণের ভয়ঙ্কর অনুশ্রমে এই যে সফলতা, জেনে রেখো তা তোমার জন্য করা হয়নি। নিজের চরিত্র রক্ষা, সর্বত্র অপবাদ খণ্ডন এবং আমার কাকুতস্থ বংশের গ্লানি দূর করবার জন্যই করেছি।

0: কলুষ ও চিত্তে সে তোমাকে গ্রহণ করেছে। এখন তোমাকে গ্রহণ করে আমার মহৎ বংশের অসম্মান আমি করতে পারি না। যে উদ্দেশ্যে তোমাকে উদ্ধার করেছি তা আমার সিদ্ধ হয়েছে। তুমি এখন যেখানে খুশি যেতে পারো, যা অভিরুচি তুমি করতে পারো। দিব্যরূপে তুমি মনোরমা। তোমাকে পেয়ে কামাচারী রাবণ যে বেশি দিন ধৈর্য ধারণ করেনি তাতে আমি নিঃসংশয়। এখন আর তোমার প্রতি আমার কোনো আসক্তি নেই, আমি আমি সম্পূর্ণ মোহমুক্ত।
1: এমন নিষ্ঠুর বাক্য রাম যে উচ্চারণ করতে পারেন তা কি ভাবা গিয়েছিল কোনোদিন? রামের রুচি, শিক্ষা, দৃষ্টি, প্রতিজ্ঞা এমনভাবে বদলে গেল কি করে? যখন সীতাকে এই কথাগুলি বলছিলেন তখন তিনি যেন কালান্তক সমন, সেখানে তার সঙ্গীরাও প্রতিবাদে সাহস পাচ্ছিলেন না, সকলেই বিমূঢ়, সকলেই নীরবে অধমুখে উপবিষ্ট। অপমানিতা সীতা তখন চোখের জল মুছে ফেলে বললেন,
2: হে মহামহিম কাকুতস্থবীর, ইতর লোকেরা যেমন গ্রাম্য ভাষায় নিজ স্ত্রীলোকদের লাঞ্ছিত করে, তুমিও তেমনি অনুচিত অশালীন নির্মম বাক্য বন্ধে সর্বসমক্ষে আমাকে অপমান করলে। আমি বুঝতে পারছি না, যখন হনুমানকে লঙ্কায় পাঠিয়েছিলে তখনই তোমার এই বিশ্বাস এবং সিদ্ধান্তের কথা জানালে না কেন? আমি তখনই জীবন ত্যাগ করতাম? তোমাদের এমন নিরর্থক এত কষ্ট পেতে হতো না? হে পুরুষোত্তম, তুমি আমাকে যা ভেবেছ আমি তা নই। মনে রেখো, আমি ধরিত্রী কন্যা জনক নন্দিনী, আমাকে কলঙ্কিত করার সাধ্য ত্রিলোকে কারণ নেই। শারীরিক শক্তিতে আমি অসমর্থ, তাই রাবণ আমাকে স্পর্শ করেছিল, কিন্তু সে কি আমার ইচ্ছাকৃত? দৈবই তার জন্য দায়ী। আমার হৃদয় অপাপবিদ্ধ এবং তা তোমারই। এতদিন পরে সেই তুমি, হে আমার পরম প্রিয় করুণা ঘন রাম, তুমি কি না আমার চরিত্রে সন্ধি আনলে? একথা শোনার আগে আমার আমার মৃত্যুই শ্রেয় ছিল। আমার এতদিনের ভক্তি, প্রেম, সতীত্ব এইভাবে কলুষিত করে জগতের কাছে আমাকে এক হীন চরিত্রের নারী প্রমাণ করতে চাইলে? ধিক ধিক। সৌমিত্রে, তুমি আমার সন্তান তুল্য, বান্ধব, চিতা প্রস্তুত করো। এই মিথ্যা অপবাদ নিয়ে আমি স্বামী পরিত্যক্তা হয়ে আর এক মুহূর্ত বাঁচতে চাই না। এখনই এখনই অনলে আমি এই অনিত্য শরীর বিসর্জন দেব। হে বৈশ্যানর, হে পাপ পুণ্যের সর্বলোক সাক্ষী, আমার হৃদয় যদি রামের প্রতি চিরকাল একনিষ্ঠ থাকে, আজ পর্যন্ত আমি যদি অপাপবিদ্ধা থাকি, যদি শুদ্ধ চরিত্রা হই, তবে আপনি আমাকে ক্ষমা করুন।
3: রাম, এই তোমার বৈদেহী, ইনি মন বুদ্ধি বা চক্ষু দ্বারাও কখনো তোমাকে অতিক্রম করেননি। এই অপাপ বিদ্যা জানকীকে তুমি গ্রহণ করো, এ আমার আদেশ, একে কখনো কষ্ট দিও না।
0: দেববৈশ্যানর, আপনার আদেশ শিরোধার্য। আমি জানি সীতা অনন্যা হৃদয়া, আমার প্রতি সে একান্ত অনুরাগিনী। সমুদ্র যেমন বেলাভূমিকে অতিক্রম করতে পারে না, তেমনি রাবণও তার সতীত্বকে লঙ্ঘন করতে পারেনি। আপন সতীত্বের তেজে সীতা নিয়ত সুরক্ষিতা, আত্মবান ব্যক্তি তো আপন কীর্তিকে বর্জন করতে পারে না। আমিও তেমনি ত্রিলোক বিশুদ্ধা সীতাকে পরিত্যাগ করতে পারি না।

0: লোকসংস্কারকে দগ্ধ করার জন্যই আমাকে এমন আপাত নিষ্ঠুর আচরণ করতে হয়েছে। মানুষ হিসেবে এই আত্মশুদ্ধির প্রয়োজন আমারও ছিল। আপনি আমার প্রণাম গ্রহণ করুন।
1: দেবাদিদেব মহেশ্বর তখন আবির্ভূত হয়ে রামকে বললেন,
2: মহাবাহু রাম, ভাগ্যক্রমে তুমি রাবণকে বিনষ্ট করে সর্বলোকের ভয় দূর করেছ। এখন সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে যাও। সেখানে গিয়ে ভরত, কৌশল্যাদি মাতৃগণ এবং প্রজা ও সুহৃদবর্গকে আনন্দিত করো। ওই দেখো, তোমার পিতা দশরথ অমৃতলোক থেকে রথারোহণে এসেছেন।
3: রাম, তোমার বিরহে স্বর্গ আমার পক্ষে সুখকর হয়নি। তোমার নির্বাসনের জন্য কৈকেয়ী যা বলেছিলেন তা আজও আমার হৃদয়ে বিদ্ধ হয়ে আছে। দেবগণের কাছে জেনেছি তুমি দেবাংশী, তুমি পুরুষোত্তম। রাবণ বধের জন্যই মনুষ্যরূপে জন্ম নিয়েছ। এখন অযোধ্যায় ফিরে গিয়ে অভিষিক্ত হও, দীর্ঘায়ু লাভ করে রাজ্য ভোগ করো।
0: পিতা, পিতা, আমি কৃতাঞ্জলি হয়ে নিবেদন করছি, আপনি ধর্মজ্ঞ। আপনি অসূয়া ত্যাগ করে মাতা কৈকেয়ী ও ভরতের প্রতি প্রসন্ন হন। আপনি কৈকেয়ীকে বলেছিলেন, পুত্র সহ তোমাকে ত্যাগ করলাম, এই অভিশাপ যেন তাদের স্পর্শ না করে।
3: বৎস, তুমি মহৎ, তোমার অনুরোধে আমি অভিশাপ প্রত্যাহার করলাম। বৎস লক্ষণ, রাম প্রসন্ন থাকলে তোমার ধর্ম, যশ এবং স্বর্গ লাভ হবে। তুমি সীতার সঙ্গে এঁর সেবা করো। না জানো কি, প্রাণ প্রিয় পুত্রী আমার, তুমি রামের প্রতি রুষ্ট হয়েও না। তোমার হিত কামনা এবং শুদ্ধির জন্যই তিনি তোমাকে ত্যাগের কথা বলেছিলেন। তুমি যে অসামান্য চারিত্র লক্ষণ দেখিয়েছ তাতে তোমার কাছে জগতের সকল নারীর যশই পরাভূত হবে। মনে রেখো, রাম তোমার পরম দেবতা, তোমার ইষ্ট।
4: পুরুষোত্তম রাম,
0: আদেশ করুন, আদেশ করুন দেবরাজ ইন্দ্র।
4: তোমার প্রতি দেবকুল প্রীত, তোমার যদি অভিষ্ট কিছু থাকে তো প্রার্থনা করো।
0: দেবরাজ, আমার কারণে এই মহাযুদ্ধে যেসব বীর মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে প্রাণ দিয়েছেন, আপনার আশীর্বাদে তারা যেন পুনর্জীবিত হয়ে তাঁদের স্ত্রী পুত্রদের সঙ্গে মিলিত হতে পারেন, তারা যেন নিরোগ বলশালী হন, তাঁদের দেশে যেন অকালেও প্রচুর ফলমূল এবং নদীর বিশুদ্ধ জল পাওয়া যায়।
4: তাই হবে রাম, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক।
1: অতঃপর ইন্দ্রাদি দেবগণ, দশরথ, বৈশ্যানর উপস্থিত সকলকে আশীর্বাদ করে দেবলোকে প্রস্থান করলেন। বানরকুল পুনর্জীবিত হয়ে জয়ধ্বনি করল। বিভীষণ তখন শ্রীরামের ইচ্ছায় তার অযোধ্যা প্রত্যাগমনের জন্য মণিমুক্তা খচিত কাঞ্চনময় পুষ্পক রথ নিয়ে এলেন। কৃতাঞ্জলি হয়ে বললেন,
5: দশরথী রাঘব, এখন আমার কি কর্তব্য?
0: মিত্র বিভীষণ, এখন তুমি লঙ্কার অধীশ্বর। এই বানর সেনা দলের সহযোগিতায় আমরা কৃতকার্য হয়েছি। এদের ধনরত্ন, পারিতোষিক এবং আতিথ্য দিয়ে সন্তুষ্ট করো।
5: তাই হল বন্ধু।
0: বানর বীরগণ, তোমরা বন্ধুর মতো দায়বদ্ধ থেকে কাজ করেছ, এখন তোমরা মুক্ত, যেখানে ইচ্ছে যেতে পারো। বিভীষণ তোমাদের কিছু পারিতোষিক দিতে চান, অনুগ্রহ করে তা তোমরা গ্রহণ করে তাকে অনুগৃহীত করো। এখন আমাকে অনুমতি দাও, আমি আমার পিতার রাজ্য অযোধ্যায় গমন করি।

বাদে তখন রামের সঙ্গে অভিষেক দর্শনে ইচ্ছুক হলেন। রাম অত্যন্ত আনন্দিত হয়ে বিভীষণ, সুগ্রীব, অঙ্গদ, হনুমান, জাম্ববান এবং অন্যান্য বীর যুথপতিগণকে রথে আরোহণ করতে বললেন। সকলে উপবিষ্ট হলে হংসবাহিত সেই পুষ্পক রথ মহানাদে মেঘান্তরালে বিলীন হলো।